আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরাত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুলিল্লাহু আবুদু মুখলিসাল লাহু দীনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব ইখলাং কে কিবায়ং আহরেং গে দীন খলাস কো আহরেং আলকান কুরানি হাম এ কানি মাইন আল্লাহ হাশিব আদি সুমার সূরাত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহু দীন আলা লিল্লাহি দীনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দীন খলাস করাবা ইখলাং গে কিবায় আলকান করাবা শিব ইনসানাগে বাহা আমল আদি মুদলুম করেবে সাদাকাত তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গা হেদমং অঙ্গওয়া আল বাইনা সূরাত কে ফাসফন আয়াত গা ওয়াহি করাবা ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ গে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুন আমর নুয়েব কিয়ামত দওহুং আল্লাহ পাদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে কদিহবন আয়াত গা ওয়াহি কুরওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا মানে কি তিবামি হুম করে কমে মিহ কুনমাস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নামা হে আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমগা এং এফস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে

তিয়াবা মিহং আহরেন্ন গোয়ানি আল্লাহ কাফিরু মশাই আহরেন্নং এঙ্গি গেন্নুয়া এচ্চেহি একলাঙ্গে শরীক কুরমাশে আহরেন তিয়াবা মিহুন্ন গোয়ানি আজিজ ওয়ান্ত গিনা গিনেম ফাফ ফুসাওয়া রসকলাঙ্গে হাজরতাশে।

আনিয়া বেরিন না, এওরেঙ্গে অজুরু দেখুম মমফায় নুকুরানে দোহে, আদি এওরেন নং হুরি লামে দে, আদি এওরেন নং হুরি নুবায় গেমবা গোয়াচ্ছে।

ফাহে তিমান রস কলাঙ্গে আজাব এউরেন ন ফেনুনু হিন্দু এউরেন বুনু ওয়ে হাম এখানে আল্লাহ তিমামেন ইমা বিজয়ী মুই আদি তিমামেন শরীকুকং উলুনু থাকে চ কাফ।

ইসলামী শরিয়াতেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুং একলাঙ্গে ফুরিহমুগুতুগা আলুবেতিউমটকা তাবাউমা রুহিওডিগিং খন্ড আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতকা দাউলেন হিংগুমুগে নিজাম এ শরিয়াতুগা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আদিরকমুগে তেরিয়া ইনসানিয়াতু গরক ওয়ফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেগুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগে এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গুতুগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালত অতি কম ফদেকত্ত ইসনালেন জেহে দরিং ম্যাম ফদ মিহুন্না খায়বেন কুরে নিকমেতিম ওয়ানি আনিয়া বিরিংগে ছাবু গুতকুগে দরুগা

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহগ্গে হিতুগা কীরিতে কুরআনুম মিমবারে দাসওয়েফা নুয়া মিহগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেহ রাজ্যেগাড়ু দিবেহ রাজ্যেগাড়ু বারগড়ি 16 মিনিট গমিগিন স্তেনি মেদগে মেন্দুর নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

তিয়াবা মিহং আহরেন্ন গোয়ানি আল্লাহ কাফিরু মশাই আহরেন্নং এঙ্গি গেন্নওয়া ইচ্ছেহি একলাঙ্গে শরীক কুরমশে আহরেন তিয়াবা মিহুন্ন গোয়ানি আজিজ ওয়ান্ত গিনা গিনেম ফাফ ফুসওয়া রসকলাঙ্গে হযরত শাই

সাক্ষান্যতে তিয়া ব্যামি হুং আহরেং আলোকাং কুর্ম তিয়া গোয়ানি দুনিয়ে গাবেস আদি আখরত গাবেস এ গং হাক ইচ্ছা কানুনে আদি আহরে মেং এমরি দা হসি আল্লাহ গে হাদরত সে ফুরেদুম গা হাদ্দু ফাহান আলা দা মি হুনি হামা নরকাগ আহুল বরিনে

ফাহে আহরেন তিয়া মিহুন না মিবুনা ইচ্ছে নিকং হরে তিয়া মিহুন হাঁদাং কুরা নুয়ে আদি আহরেঙ্গে হরিহা কামে আল্লাহং আহরেম ওয়াকির কুরামে হামাকাশ্বর আল্লাহি আলোতকুঙ্গে খান্ত মোড়া বল্লবা বটগেম্বা রসকলাঙ্গে।

আনিয়া বেরিন্না এ ওরেঙ্গে অজুরু দেখুমু মমফায় নুকুরানে দোহে আদি এ ওরেন্নং হুরি লামনে দে আদি এ ওরেন্নং হুরি নুবায় গেমবা গোয়াচ্ছে।

ঙ্গে বেরি রসকলাঙ্গে ওয়াহি করবি থিয়বা মি হুং তিমন রসকলাঙ্গে দোয়া কুরাশ তিমন রসকলাঙ্গে থিয়বা মি হুঙ্গে দোয়া ইজাব কুরবা হুশিমে হামকশরুং তিমন রসকলাঙ্গে দোয়া খুং অলখুং খুরমা কিবুরু বেরি গন্ন মি হুং দন্নাশ নিকং হুরে নিকমিত বেগম ওয়া হাল এউরে নরকে ওয়ান্নানিতি

ফাহে তিমান রসকলাঙ্গে আজাব এউরেন না ফেনুনু হিন্দু এউরেন বুনু ওয়ে হাম এখানে আল্লাহ তিমাম্মেন ইমাম বিজয়ীময় আদি তিমাম্মেন শরীকুকং উলুনু থাকে চক্ষা।

0: ফাহে তিমান রসকলাঙ্গে আজাব এউরেন্ন ফেনুন হিন্দু এউরেম ভি ইমানু এউরেন্ন মমফায় কুরআন কম গানু এ এই আল্লাহ এ কলাঙ্গে আলু থকুন না মেদু খং হিঙ্গওয়া ফাওয়া গুতে আদি ইতাঙ্গা কাফির মিহু গেল্লি হালাকু জউয়ে
1: কীরত গুরুয়ান গদিবে তরজমাইন দেমে মিগেনস্তিনি সূরত গাফির সালিস ইবনা আয়াতুম ফশাগিন এ সূরতু গি আড্ডিহ ফসওয়ান আয়াতু গি নিয়েলা আদে সূরতু গি নিয়েলা তরজমা বিদাল দিবা ফওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: দুনিয়ে কে হতরু বিতু
3: রাজে গে উতুরা দেখুনু
2: খবরা মাউলুমাত
3: হুট মেন্নেতি সাবিস গডিরু
2: দিবহি রাজে কে আডু
3: ইংহা সতরস্তে কে 40 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 98 মেগাহার্টজ এফএম ব্যান্ড
4: ফোনি করুণা
5: অনিকাস বাপ্পা হুট্টালি ফালকে লিবে হাসকান দিয়ে ইতুর বমুন্নে
4: মাম্মা বাহাক
5: ইউপেন লিবে হিন্দু মা বনুং তোলেমুং এদা ইরু হিবে
4: জখম
6: ইয়া হগ দুনু কঙ্গুলে কন্নুমা
5: রয়ফাওয়া আড়কুন সৌদিয়া বুন্নে
4: মিফাদ আসরুগদ রীতি বাহাকত দিবিরাজ্জে গাড়ুগে ইউটিউব চ্যানেল মিহারু আডোসওয়ালে ফেরে দিবিরাজ্জে গাড়ুগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কোলাবা
7: এংহা সাতরস্তে গসালিস নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আডিহ নুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
4: দিবিরাজ্জে গাড়ুগে

0: এমিউং হিতাওয়া কান্তাতে মানে কি এমিউং শরিয়তগা হারাম কোরা বাফা কামবে জিয়া একাং এমিহুম বানি হালাল কোগ্গেম্প আদি হেঙ্গ মহাকিগতগ বনি ইসরাইল বাগা মিহুন নামি ইয়াহুদ মি নং কিউনু সবকি মি কাম ইনভরিং বয়ান কোরা বানি এমিহুং পতুগাওয়া কান্তাতে এমিহুম বদল কো মি গত কান্তাতে কুরুম সব এক ফোগা মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিহুন দিহ মান কামি গত গঙ্গাফ মিওতি মি হনি হিদু হেতরাম কুরুমা আদি এ দেহুগা এক গত কবেস মাসওয়রিকা নুকুরুমা দেন মিয়তি এগারণকমক মিয়তি মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আঙ্গওয়াফা মি মায়ামবাফান নে হেকুং হিতুমা মায়ামবাফান এতরে গাতিমাগ মি হুননা দি ইয়তিমুননা মিসকিনুননা মি হুরিয়া এমেননা হেকুং হিতা এমি হুননা দালালিয়া ওগাতেরুমা আল বকরা সূরাতুগ আড্ডিয়া তিমুনাতুগ ওয়াহি কুরাব্বা ফিওতি ওয়াইজ আখাযনা মিসাগ বনি ইসরাঈল লা তাআবুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়তামা ওয়াল মাসাকিনি মানে কি তিমা আল্লাহ বনি ইসরাঈল বাগা মিহক বাইন আহদ কশর হিপ বিমে এই একলাঙ্গ ফিয়াওয়া আহিম ফরাতে কালক নুকুরুমা মামবাফান ইহসান তেরুমা আদি গাতিমাগ মিহুননা ইয়তিমুন নবেস এমিহিন ইহসান তেরুমা তিমা আল্লাহ এমিহুন আমর কর বিমে হাকিকাত মুসাফা রিসালাত হিমেনে এম মুহিম পয়েন্ট তাকি মি মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈল বাগা মিহুন নটকা বাওয়াল বাফাওয়া
1: আদ আলগন মে মি রিসালাত বালালা ইর আলগন মিলনা রীতি কোন সাফ কোন এঙ্গে মিওতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া মাচ্চা ফনুবাফাওয়া কমে দিনকি ইনসানুন ইহতরাম কুরমা ইনসানুগে হাকুতা আদা কুরমা গোয়ালুমা একু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে হাকুতা ফুরহামা আদা কুরমা গোয়ালা দিনেক আদিবেস আরন মে রিসালাতুয়া রিসালাতাগে মি প্রোগ্রামুগা হামা কুরিয়া দানি এগতো আরন্ডু আদিবেস ইতুর ইচ্ছে দন্নওয়ালুমা আল উস্তাদ মুসা নিজার দন্নওয়ালা
2: আদে আউরমিং মুসাকফান রিসালাতা বেহগতুম ওয়াহক দাকার গদেমেস আউরমিন এঙ্গিং ইদে ফদা ইকলেকফান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাওয়ালে রিসালাতু গাওস বায়ান করাবাফ মিহরি আমকো হাম ইহনি হিন সুন্না নবীন আমর করাবাফ হরি কান্তাতা আদি আগুলমেঙ্গে মাবগেম বা ইসলাম দিন কি সালাত বাদার গাওস মি কান্তাতা আগুলমেন হাম মিগতুগা বায়ান করাবাফ ওয়াক আদি মিগতেন গিনে কান্তাতা বায়ান করাবাফ কাম ফা করেবে আদি এগতুম মি আগুলমেন নদেমে ফাহাগেং এদেগতা আল্লাহ আলকন কুরমা আদি আগুন মিং হেউ কান্ত কুরমা হেউ কান্ত আমর কুরমা নবায় কান্ত নাহি কুরমা আদি গাতিমাগে মি হুন্না মিসকি হুন্না ইয়তিম হুন্না মিস মি হুন্না এহি তরে উমা এহি তরে কম ফোর কো দিন মি কাং কাং কম কি আম কো মিলি সাদ কো তরে গে হিমেনি ফাওয়া কাদ এন এম এস আগুন মিং মি মিতনো গ ফাহ কো লেন বেনু বা নুকতা কি বনি ইসরাইল বাগা গে মি হুন নোত মি ইহুদিন মি কি আমি হুম মিমিহুন কিহা ওয়ারাক মি রিসালাত গাবুল করিত নোত নোন্ত মিয়ং এমিহুন আমল কোফাওয়েত আদে মিহেন বালার গাগুলমেন ফেন্নামতি কিত কুরআনুগে নাসু গাগুলমেন সাবিত আগতুগা মিমিহুন ওয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহুন না বাওয়ালেভি ফয়তাকা উনি ইতুর গণেসা এ রিসালাত বাদাল কোফা এমিহুন না আমর কোরবি কান্দতোগা তেরেং এমিহুন গে আমিল্লা নাফসা এমিহুন গে দমির গাবুল কুরেবে কান্তত্তং এমিহুন এং নাগাফাওয়ানি আদি এমিহুন বেনো নোং কান্তত্তং এং উনি কোফাওয়ানি বদল কোফাওয়ানি মি আউর মে ওরাবডা মিকামা বেহগতম ফাহ করেন জেহে নুক্তায় আদি মিকামোগে ওয়াহাক কিয়ত কুরআনুগা ওরা সারিহা ইবারাতুম বায়ান কুরাবাফাওয়ে সূরাতুল মায়েদাগে থেরওয়ান আয়াত সাদওয়ান আয়াতুগা মি ওয়াহাকতং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানি আউর মেন্না বায়ান কদেবাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরাবা فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلمة عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين آدميات جماعني كي دمفه إباميهم أحد إباميهم والا مقرال كمك سوا برتكا تمان رسكالان إباميهم لعنا لبيمه আদি এবামিহুঙ্গে হিত হরকশি হিতকে কামুগা তিমরাস কলাঙ্গে লেবিমে আদি বাওয়ালে ফতুগে বাসফলতং এগে তন্তনং এবামিহুম বদলুকো ওড়ওয়ালি এবেহি তাওরাতুগা বা বেবাহক বংহনাকো বেবাহক দেহবা হাগিগি মান নুম মানতক তরজমাকো মিস্তকুনন ওড়ওয়াল হদে আদি এবামিহুন হদাঙ্কো দেবুন দেবুন কন্ততবে তেরেং এবেহি এবামিহুন বাওয়ালে বুন তাওরাতুগে তেরেং বেইং এবামিহুন হাদুমনতি কুলাই এগেতরে মাদু বায়কু মেনুভি এবামিহুগে তেরেং খিয়ানাত তেরেবুং কালেকফান ফিনিবাডাগাতুং ফিলানুদানে এমিহুগে তেরেং মাদু বায়কু নুং এহেম মিহুঙ্গে কিবেইং

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকান এহি তরিবে ওয়াগে রিবু মুগা বিনা ইফাদে এই এ বিনাগে এব্যাং আনে বায়া বারা গাদকান দে ফাদান
1: මේ දිවෙහි රාජ්‍ය ගඩු දිවෙහි රාජ්‍ය ගඩුන් තිංගඩි තිරිස් අමිනිටු ගමිගෙනස් දෙනි මෙත්ගේ අසුරු නමාද වගුතුගේ බංගියා බංගේ දුවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: নিউলিমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়তুম
1: রেগনুকে হামহিমে কামগা রাইয়তুঙ্গে হা বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লিত
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারিত
1: এই হামহিকানি তারিখি বাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিম ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামে ফিতুরিফা কমে হোম দুহেকে হেঁদনু আগ্গর তিরি হোম
0: রিপিট অঙ্গার দোহগে বেন্দরু একে জাহায়রু
1: আদি হোনি দোহগে রোসি হাগর তিরি হোম
0: এংহা সতরস্তে এক সালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি আড্ডিহেন ওয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
1: দিবিরাজ চিকিয়াডু দুনিয়েভি তিরিউলুমগে উফাভেরি কামা সোয়ারুগেগে মাতিভেরি নিয়মতা ওয়াসিলভুমা
2: সালিহুঙ্গে বাকিচা
1: আলুকমগে রীতি আদতকা আখলাউগে মতিবেরি সিফতা লিপিগতমা
2: সালিহুঙ্গে বাকিচা
1: মা রাসূলাগে সুন্নতগে মচ্চা ইমামু নাওয়াই রাহমাতুল্লাহ লিউবাফাওয়া রিয়ালু সালিহিন মিফুতুগে বাবু তাকুগে শরহাইন
3: হেন্দুনু দজ্জানুগে ওয়াকিয়াদে বেকম হাবীর বিরে সেবেবে কাদুন একমগে বিরওয়ারিকম সিকুন্ডিয়ং এ নেগিফাওয়া তাসাউফুর ফিলানু দাকা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঙ্গে ওয়াডাগেন সওয়াল করন তিবেকালং কিহিনেতোয়
1: আলুকমগে আদতকা আগিদায়া রীতি আখলাউগে মতিবেরি আগুহরি এটা ফিলাওয়ল থেকে
4: ইসলাম দীনুগা আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়ারা বড় মে বার ওয়ালবানি আল্লাহং এখানে আলুকা কুরমা শিরুকু নুকুরমাং আঙ্গাওয়া দেম মি আঙ্গাওয়ানি এমমেহা মে সাকুং এব্বাবন্ত বাইগে গত্তকাবোমা
1: আদিত দুহা বুদে দুহকে মিন্দুর দেচায়রু রিপিট হোমা আদি বুরাসতি দুহকে হিন্দুনু আগ্গড়িতিরিহু আদি অঙ্গার আদি হুকুর দুহকে রেগাঁডু দিহগড়িতিরিহু
5: তুরাস এই তারিখ আহার মেঙ্গে বাহা সকাফতা আদকে আদায়গে তেরেগে আদ ব্যবর গন্তকে উরে আডুহালম বেণন্ত
6: আর বেণম
1: দিবিরাজ্যে গান টিউন করলা আঙ্গার দুগে হাবির ফাহিজার বুড়াসে দুগে হাবির হাতরগড় ফানারাগ আদি আদিত দুগে হাবির ফাহিজার হামেকানে দিবিরাজ্যে গিয়াডো

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসালিকদে এমমে ইতবার কুরবে বাভেরিয়া
1: দিহি রাজ্যেগে আডু
0: ইংহাস হাতরস্তেক 40 নোয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসালিকদে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহি রাজ্যেগে আডু
0: ইংহা সাতরস্তেক 40 নয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড